ঠাকুরে লবর, এ ভেলে ভেলে রামজি গুড়ি, তোর সঙ্গে মুই হেমিরে জুড়ি, তিনি নাগ রেট চাং ভবড়ু ভটাঙা ভটে রে সটাঙা সট।

সিনেমা পাগল করিছু তুর এ ই গীতকে গাইছন বাবুল সুপ্রিয় আও নিবেদিতা, গীতকে লিখিছন শ্রীকান্ত গৌতম আর সঙ্গীত নির্দেশনা দিয়েছেন বিকাশ দাস।

ইহাদে শুনুন সূর্যকান্ত উর্মা গাইতিবার আর গোটে গীত। গীতটাকে লিখিছন রাসবিহারী উর্মা।

সমলপুরী গীতার কার্যক্রম থেকে ইহাদে শুনুন অর্জুন চরণ সামল আর পূর্ণপ্রভা পাণিগ্রাহী গাইতিবার গীতটা। গীতটাকে লিখেছেন রামপ্রসাদ পুরোহিত।

দেবদেব মহাদেব আর জগত জননী মা পার্বতী পবিত্র বিহার দিন থি আপন সমু গুরদুটে শুভেচ্ছা আর অভিনন্দন।

নদীর তীরে পশ্চিম ওড়িশার মুখ্যা শহর সমলপুর। আজ গলি গলি পড়া পড়া দিন রাত গুটে হয়ে যাইছে। দেব দানব গন্ধর্ব যক্ষ কিন্নর নর সভে যেনতা গুটে ঠানে ঠোল হয়েছন মহাদেব আর মা পার্বতীকর বিহার লাগে। শীতল ষষ্ঠী যাত্রা সমলপুরকে সারা দুনিয়াতে গুটে ভিন্ন পরিচয় দিয়েছে বলে কহলে ভুল নুহে। সে আজের কথাবার্তা এ বাবদে হলে কথা তো হেমা ইহাদে শুনুন এই গীতটা। সত্যম শিবম সুন্দরম সিনমারি গীতটাকে গাইছেন লতা মঙ্গেশকর, লিখেছেন নরেন্দ্র শর্মা আর সুরে সজিছেন লক্ষ্মীকান্ত প্যারিলাল।

আজকে পাখাপাখি চারশো বছর আগুন মূল হইতে পারি পরম্পরাটা সিমিলর সামিয়াগুড়ি আজ বালিবন্ধের সোমনাথ বাবাঙ্কর বিয়াঘর ঠানু মূল হইল সেতবেলার উৎকলীয় ব্রাহ্মণ মানে ইটা রাজা বলিয়ার সিংকর শাসনকালে মূল করে পছে ঝাড়ুয়াপড়ার লোকনাথ বাবাঙ্কর আরণ্যক রীতি অনুসারে নন্দপড়া বোমপড়াড বালুকেশ্বর বাবা মুদিপড়ার জাগেশ্বর বাবাঙ্কর সাঙ্গে সাঙ্গে নানা ছোট বড় মন্দির মানে বিল ই অনুষ্ঠানটাকে জাক জমকথি করে আসুছন। ই দেবতা বিহাতি মনুষ মানে সামিল হয়ে করে কুটুম্বসিয়া বন্ধুবান্ধব ধরি নিজর শক্তি মোতাবক বিহার খঞ্জারঞ্জা করেছেন। ইহাদে শুনুন সিনেমা অব তুমারি হওয়ালে ওয়তন সাথীর এই গীতটা গাইছেন সোনু নিগম আর সুখবিন্দর সিং। গীতটাকে লিখিছেন সমীর সুরেশ জিচন অন্য মল্লিক।

শ্রোতা বন্ধু, আজ আমি কার্যক্রমে কথা হওয়া গোটি ঘটনা কু ছোটিয়া পিলাটি কুনা কিন্তু তার প্রশ্নবাণী ঘাইলা পরিবারের গুরুজন সমেত শিক্ষক মধ্য ভাবুচার কি এমিতি কল আউ পচারি কি পিলাটা হার তে বর্ষর পিলাটি অথচ প্রখর বৃদ্ধি তেবে আগক জাঁবা কথাটি কণ এথর শুণ তো কার্যক্রমের প্রথম গীত কথাচিত্র সুরর এই গীতটি কণ্ঠদান করেছেন মহালক্ষ্মী। গীত রচনা নিদা ফজুলি, সঙ্গীত এম এম কিরওয়ানী।

শ্রোতা ভণী, যেউটি নারী সেইটি সৌন্দর্য চর্চা হওয়া কোণী বড় কথা নুহে। তেবে নারী জীবনরে আমি এমতি কর্মজঞ্জাড়ে বাঁধি হয়ে যাও যে আমাকে লোড়া পড়ে কিছু সময় নিজ পাই কাড়িবার কথা মনে পকাইবার। সেই শৃঙ্খলা আজ আমি বজায় রাখিছু। আজ গুরুবার গৃহলক্ষ্মীর অধ্যায়ে রাখিছু সুন্দর আলোচনাটি। নিজের চর্ম, ত্বচা আও কেশর যত্ন আমি খরা দিনে

0: সরকার গঠন মানজা আর নাম একানেগিরি নামান চালাবৎ আজকে লাগান সরকার আজি দায়িত্ব হচ্ছা সরকার বাজকু নেতকা নাম গুঠি আলার আ সরকার বন গড়চার আউ সরকারকে দায়িত্ব মানজা যে নিজর দেশ তা আলারগে একানে ভল মান একানেগিরি তামে উন্নতি মান দেশ বোধ উন্নতি কাম আজকে লাগান চিন্তা কামচার ভিন ভিন কার্যক্রম গুঠি তাঙ্গে একখানু অচকিচা আর হন্য বোধ হলে ই স্বাধীন মঞ্জকা পরে পরে বাড়িটি অনটা পদক্ষেপ হচ্ছা সরকার যে ই চাষবাস বোধ একানেকিরি আগলি ক চাষি গুটিয়ার একানেকিরি উন্নতি কামর চাষ বোধ আহুরি একানেকিরি জোরদার মান আদগে লাগান অনটা গুরুত্ব চিচা আর ইদান জোর চিচকিচা চাষবাস বোন আর আরুনটা কথা যদি নাম তেঙ্গত হলে নাম কুহা আলাত নামে পুরখার গুঠি আঘলি হারবুনু রালিয়ার বানার মাল্লাহালে ভি নাম হারবুনু নির্ভর কামালকাত হারবুন তা যাহা দারবু হাখরালিয়া আদান অন্দ্রালকাত আর মহালকাত আর নামে জিয়াবন আঘলি আঘলি হওয়ালকাত নামে জীবন জীবিকাগে লাগান নাম চাষ ভি কামকাত আর চাষ বন ওটা নামে জীবিকা হিসাব অচকাত তা ই চাষ কামনা বোধ যেনতা নামে ওটা বৃত্তি মঞ্জা তাঙ্গে সঙ্গে সঙ্গে সরকার ভি যেনতা ই চাষ বন গুরুত্ব চিচ্ছা আর আকুন ভি নাম চাষবাস নানাল দাত থোড়ে বহুতকে ইন্নু নাম পার্সকাত লেখকাত বুলিকি নাম চাকরি বাকরি অন্টনটা নানাল দাত হেলে ভি নামে পদ্মা গুঠিনু চাষ টিকে মাল্লা হলে নামে জীবকাবোধ মাল্লা চালরু বোধ আর তেঙ্গথি তা কথা মঞ্জা যে নামে ই অঞ্চল যেন অঞ্চল নু উঠি নামে কুহা সম্প্রদায়ের আতলনার আর হি বিশেষ করি চাষবাস নানালনার আর হন্যে এর থেলে চাষবাস যদি বোধ হলে ই হেসু চাষ কামনা বোধ বাড়িটি জিনিস তো হেসু সঙ্গে ই পনিপরিবা ভিটিকে টিকে কামালনার তা ই চাষ যেন রাচা নামে আতলি বাতা চাষ আর নাম গুঠি যেন সম্প্রদায়ের কুহা সম্প্রদায়ের চাষ কামাল দাঁত বিশেষ করে যদি নামে কথার নাম যদি নাম আলোচনা কাম থালে হলে চাষ আউ চাষি বোধ হলে নামে হাল্লু খুঁড়ি নামে হাজু আর নামে আলার কুহা আলার একানেকরি চাষ কামালিয়ার আর আকুন একানেকরি চাষ কামালনার আর ই চাষ বন নেকরি নামে ভবিষ্যৎ বোধ একানে মান ই কথান টিকে আলোচনা কামাগে লাগান ইন্না ই কার্যক্রম নু আতলনার আর মানালনার জগদীশ ধান তা বিশেষ করে একানে কানে তাম নালখু কামালিয়ার একানে তামে নালখু রাজা আউ একানে ই চাষবাসগে মিয়া তাম চাষি গুঠিয়ারিন তেঙ্গালিয়ার এন্দির বাতিয়ালিয়ার সরকারগে এন্দির এন্দির যোজনা রাচা ই বাবদ নু এতকা আলোচনা কামর তাবার তামান নাম স্বাগত নানত ধান আজ্ঞা জুহার
1: জুহার
0: নামে যেন পরম্পরা রাচা চাষ পরম্পরা বোধ আবদ নাম নামে সম্প্রদায় রিতা কামতিল বারানার আর নিম হি নামে সম্প্রদায় তা আলারনটা আর ই চাষবাস বিষয় নু নিম পাঠ সাঠ পাঠিকি হু বিভাগ নু নালখু নাঞ্জকাদার আর নিমে ভি অনেক ই বিষয় নু দখল লাতিলি আকাদার তা পহলা কথা যে নিম একানেকরি ই চাষ বিভাগ নু চাকরি বাকরি হাক্কার ই কথা টিকে দেঙ্গর
1: আগে নামে জগদীশ ধান আড়পা মানালি পুরাবাড়ি ব্লক কুচিন্ডা জিলা সম্বলপুর 2084 নু এন কৃষি বিভাগ নু ইন্টারভিউ চিকান ইন্টারভিউ চিকরে বলাগির নু ট্রেনিং অচকান ট্রেনিং বর্ষে অচকান তারপরে সে ভিতরে এ 40 বর্ষ ভিতরে ভিন্ন ভিন্ন জায়গা নু এন নালখু কামচকান অধিকাংশ সময় এন আদিবাসী এরিয়া নু কামচকাতে নালখু পহলে হে নালখু রাজা বফে যেটা কি নামে আদিবাসী এরিয়া তাই সঙ্গে ভল সম্পর্ক রাজা ভল চাষবাস কামালিয়ার তারপরে একপরে ইয়ে বাড়ছান কুচিন্ডা জমিনকরা পঞ্চায়েতকে কুসমি পাখে জমিনকরা আসান 10 বরসের রাজকান আসান নামে কুহা সমাজ বেশি আতনার জমিনকরা কুকম রেঙালি সানমুন্ডালি বনমুন্ডালি এসব জলডিহি এসব নো নামে কুহার গুটে আতনার আর বেশি মার্চি চাষ কামালিয়ার মার্চি চাষ নো রোগ পোক বেশি লাগালিয়া আর বিষয় এন যাহা পড়কাঞ্চকান আসান এন হেঙে অভিজ্ঞতা বন আসান পুরো কামচকাঞ্চকান 10 বর্ষ ভিতরে চাষি গুঠিয়ার যেতকি লাভবান অচকানার আকুন জুটি ভিনেঙ্গান মনে হেবড়ানার ଯେନ୍ଟାକି ଏକରେ ଚାଷ ଯଦି କାମର ଅଣ୍ଟା ଚାଷିସ୍ ଦେଶୀ ଲଙ୍କା ସୁନିଶ୍ଚିତ 8 କ୍ୱିଣ୍ଟାଲ୍ ତି 10 କ୍ୱିଣ୍ଟାଲ୍ ଆଶା ନାକ ଖାଲିଆର ରୋଗ ପୋକ ଯାହା କିଛି ଲଗାଲେ ଆଦାନ ସମାଧାନ କାମାଲକାନ କାମିକିରା 10 ବର୍ଷ ଆସାନ ପୁରିଆ କିରା ପରେ ପରେ ଏଙ୍ଗାନ ପ୍ରମୋସନ ଅଣ୍ଟା ଚିଚାର ଉପର ପାହାଗେ ଚିଚାର ଇଏନ୍ ମୁଙ୍କାନ କିରକାନ କୋରାପୁଟ ନବରଙ୍ଗପୁର ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ରାଜକାନ 3 ବର୍ଷ ତାର ପରେ ଆସାନ ବି ଗଣ୍ଡ ସମାଜ ଆସାନ ରାଚାର ଗଣ୍ଡ ସମାଜ ସାଙ୍ଗେ ବି ଏନ୍ ଜଡ଼ିତ ରାଜକାନ ଆସାନ ଉଲି ଚାଷ କାମାଲିଆର ହେସୁ କାମାଲିଆର ମକା କାମାଲିଆର କପା କାମାଲିଆର ଆଉ କପା ଚାଷ ବି ଏନ୍ ଆସାନ ତମେ ସାଙ୍ଗେ ବଢ଼ିଆ ସମ୍ପର୍କ ଭଲ ତମେ ଉତ୍ପାଦନ କାମଚାର ଯାହା କିଛି ଦରକାର ଯେନ୍ ଚିଆଲକାନ 3 ବର୍ଷ ପରେ ପରେ ପରେ ଯେନ୍ ମୁଙ୍କାନ ବାଚକାନ କୁଚିଣ୍ଡା କୁଚିଣ୍ଡାନ 3 ବର୍ଷ ରାଜକାନ ତାର ପରେ କିରକାନ ଜମେନକିରା ବ୍ଲକ ଜମେନକିରା ପରେ ଟୋଟାଲ ନାମେ ଆଦିବାସୀ ଏରିଆ କୁଣା ଆତଲାର ଗଣ ଆତଲାର ଭୂଇଁଆ ଆତଲାର କନ୍ଦ କୁଲିଗରେ ସବୁ ଆତଲାର ତମେ ସାଙ୍ଗେ ହେଁ ଏନେ ସମ୍ପର୍କଟା ମଞ୍ଜାକରା ଯେ ଏଙ୍ଗାନ ଆସାନକେ ପିଛରାଗି ଆତମ ମାରିଲା ଆକୁ ଜୁଟି ବି ତମେ ଚାଷ ବିଷୟରୁ ଆକୁ ପଚାରଲାର ଇନେ ଚାଷ କାମଚାର ହେଙ୍ଗେ ପ୍ରବଚନାନୁ ହେଙ୍ଗେ ଯାହା କିଛି ଜ୍ଞାନ ଆତଲି କା ସରକାର ଏଙ୍ଗା ଯାହା କିଛା ପାଠ ଜ୍ଞାନ ଆ ପାଠ ଏନ୍ତାମାନ ଚିଆଲକାନ ଆକୁ ଜୁଟି ବି ତାମ ଏଙ୍ଗା ଝୁରାଲାର ଅଣ୍ଟା ଚାଷୀ ସେ ଟ୍ରାକ୍ଟରଟା ଚିକୁନ ମା ମାନି ପାୱାର ଲୋନ୍ଟା ଚିକୁନ ଲୁକ ମା ମାନି ବିହିନି ଥୋଡ଼େ ଚିକୁନ ଲୁକୁନ ମା ମାନି ତାଙ୍କେ ଦରକାର ଚାଷ କମଚିକୁ ଆମକୁ ଟିକେ ଦରକାର ସେ ଭିତରେ ତାଙ୍କେ ବାଡ଼ ଟିକେ ଦରକାର ଇ ସବୁ ଜିନିଷ ହେଲେ ତାଙ୍କେ ସୁବିଧା ନୁ ଆଖାଙ୍ଗସ୍
0: ତା ଇବନ୍ତ ନିମ୍ ତେଙ୍କାର ଯେ କାନିକିରି ନିମ୍ ଇ ଚାଷ ବିଭାଗ ନୁ ଚାକିରି ନାଞ୍ଜିକାର ଆରୁ ଏକା ଏକା ଜାଗା ନୁ କେରକାର ଆର୍ ଏକାନିକିରି ଆକୁ ବାର୍ଚକାର ନାମେ ୟା କୁଚିଣ୍ଡା ଅଞ୍ଚଲ ନୁ ନିମେ ଚାକିରି ବାକିରି ଚାଲରା ଆରୁ ନିମେ ଦିଗ୍ଦର୍ଶନ ନୁ ଏକାନିକିରି ଚାଷୀ ଗୁଠିଆର ଚାଷ ନାଞ୍ଜାର ଆରୁ ତାମ ଲାଭବାନ ମାଞ୍ଜାର ଆକଥାନ ତେଙ୍କାର ହେଲେ ନିମ୍ ଯେତେବେଳେ ଛୋଟେ ରାଜକାର ଚାଷବାସ ହେବ ନିମ୍ ଏକାନେ ଏରକାଚିକାର ଆରୁ ହୁବା କେନ୍ ଚାଷବାସ ଏକାନେ ରାଚା ଆରୁ ନିମ୍ ଯେତେବେଳେ ଚାକିରି ବାକିରି ନାଞ୍ଜିକାର ଆଉ ଚାଷୀ ଗୁଠିଆରକେ ଚାହାନୁ କେରକାର ଆରୁ ଚାଷ ଗେ ଲଗାନ ବାତ୍ୟାସକାର ଆଉ ଏକାନେ ପ୍ରୋସେସନୁ ଚାଷ ନାଞ୍ଜାର ଆବଡ଼ାର ତା ଆ କଥାନୁ ଏନ୍ଦିର ଫରକ ଆଥିଲି
1: ଏଙ୍ଗେ ତା ଜନ୍ମ 1962 ସାଲ 10 ବରଷ ତ କେହିଁ ବୁଆ ସାଙ୍ଗେ କୁଦାଲକାନ ତାନ୍ ଗହଲା ହଲିଆ ସେ ଏନ୍ ବି ଗହଲା ପାଚିଲି ପାଚିଲି କୁଦାଲକାନ ଉକ୍ତାନ ଧାରାବାଦାସ ଧାରଦାନ ଘାଡ଼େ ଘାଡ଼େ ଧାରି ଧାରିକିରି ହେଙ୍ଗେ ଟିକେ ଆଗ୍ରହ ବାର୍ରା ଉକ୍ତା ଦେନ୍ଦେତ୍ ପାକ୍ସି ଦେନ୍ଦେତ୍ ଆକାନ ଇନ୍ନାଗିରା ତାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ହାରାହାରି 10-15 ବରଷ କୁଦକାନ ଚାଷ ବି କାମଚିକାନ ଚିଡ଼କି ବି ଚେରକାଞ୍ଚିକାନ ହେଲେ ଆକୁ ନେରାଲାନ୍ ଯେ ଆ ଉକ୍ତା ମାରିଲା ଦିନ କା ପାକ୍ସି ମାରିଲା ଦିନ କା ଓଇଧି ମାରିଲା ଦିନ ତାର ଭିତରେ ଆକୁ ଯଦି ହାଲୁକି କେରକାର ବାକୁନ୍ ଟିଫିନ୍ ନୁ ମାଣ୍ଡି ଯୋଡ଼େ ହୁଆ ଚାଲାର ନିଜର ମା ଏକନା ହଉ କା ନିଜର ମା ବୁଆର ହଉ କିନ୍ତୁ ଆଗଲି ମା ଗୁଠିଆର କା ବୁଆ ଗୁଠିଆର ଏଙ୍ଗଦାସ କେରକା ଦାସ
0: ହାଲୁକି
1: ଆସାନ ତୁମାନୁ ମାଣ୍ଡି ଜଗଡ଼ାର କାଲିଆର ଆର୍ ତୁମାନୁ ହାଡ଼ଖୁ ଆଥା ଟିକେ ହାଇକା ମାର୍ଚି ଅଣ୍ଟା ଆଉ ତେତଲେ ଟିକେ ଆଉ ଓଲି ଅଣ୍ଟା ଚିଆଲିଆର ଆନୁ ଏନ୍ତା ସୁନ୍ଦର ଲାଗାଲେ ଯେ ମହାମସ୍କୁଲ କିନ୍ତୁ ଆ ସବୁ ଜିନିଷ ବୋଧ ଆକୁନ୍ ଲିଭ୍ରା କରା ଦେନ୍
0: ତାକୁ ବୋଧ ମନେ ଖାତ୍ରି କା ମାରିଲା
1: ଆକୁନ୍ ଖାତରାଲି ଗୋ ହେଲେ ଅନ୍ୟ ଜିନିଷ ବୋଧ ଆକୁନ୍ ମା ଆଖରି ତୁମା ମାରିଲା ଦିନ ହାଡ଼ଖୁ ଅଥା ମାରିଲା ଦିନ ଆଗଲି ତା ଉକ୍ତା ମାରିଲା ଦିନ ବାକ୍ସି ମାରିଲା ଦିନ
0: ଆଗଲି ହନେ ନାମ ପାରମ୍ପରିକ ଯେନ୍ ଚାଷ ପଦ୍ଧତି ରାଚା ଆରୁ ଏକା ଏକା ଦେ ଲାଗାଲିଆ ଆଦାନ ନାମ ବ୍ୟବହାର କମାଲକା ତାରୁ ଚାଷବାସ ନାନାଲିଆର ନାମେ ପୁରୁଖା ଗୁଠିର ଆଉ ହନେ ବୋଧ ହେଲେ ତା ନାମେ ହାରବୁନ୍ ତା ଯେନ୍ କାଙ୍କୁ ହାକରାଲିଆ କା ମାନ୍ନୁ ହାକରାଲିଆ ଆନୁନ୍ ତା ଉକ୍ତା ପାକ୍ସି ନାନାଲିଆର ହେଲେ ଆକୁ ସରକାର ଚିନ୍ତା ନାଞ୍ଜା ଯେ ଭଲ ଭଲ ଜ୍ଞାନ କୌଶଲ ମାନେ ପ୍ରୟୋଗ କାମର ଆରୁ ଉତ୍ପାଦନ ବନ ବାଢ଼ାବର ବୋଲିକିରି ଚିନ୍ତା ନାଞ୍ଜା ଆରୁ ଟ୍ରାକ୍ଟର ପାୱାର ଟିଲର ଇନେ ଗୁଠି ଯନ୍ତ୍ରପାତି ବନ ବ୍ୟବହାର କାମା ବୋଲିକିରି ଚାଷବାସ କାମା ବୋଲିକିରି ତେଙ୍ଗିଆ ତା ଇନୁ ନାମେ ଚାଷବାସ କାମିକିରି ନାମେ ଉତ୍ପାଦନ ବହୁତ ବାଢ଼ିକିଛି କା ଏକାନେ ଆଗ୍ଲିନ୍ତା ନୁ ଯଦି ନାମ ତୁଳନା କାମ ଥିଲେ ଏକ ତା ପ୍ରଡ଼କ୍ସନ୍କେ କଥା ଦୁ 2 ନମ୍ବର ଯଦି ଗୁଣବତ୍ତା ବନ ବତ୍ ଆଗ୍ଲିନ୍ତା ଯେନ୍ ହେସୁ କା ତିହାଲ ମାନାଲିଆ ଏକାନେ ରାଚାରୁ ଆକୁନ୍ ତା ଯେନ୍ ଉତ୍ପାଦନ ମାନାଲି ಅದ್ಗೆ ತಂಗೆ ಗುಣವತ್ತಾ ಕಾ ಕ್ವಾಲಿಟಿ ಬೋದ್ ಎಕ್ಕನೆ ಅರ್ ತಂಗೆ ಡಿಮಾಂಡ್ ಎಕ್ಕನೆ ಈ ಕಥಾಬನ್ ನಿಮ್ ಜಿತೆಲೆ ಚಾಸ್ ವಾಸ್ ವಿಷಯನು ನಿಮ್ ಜನ ಚಾಸಿ ಕುಠೆರಿನ ತೆಂಗಾಲ್ಕರ್ ಬಕನ್ ಎಕ್ಕನೆ ತೆಂಗಾಲ್ಕರ್ ಕಾ ಎಂದೇ ಇದ್ಗೆ ನಿಮೇ ಅನುಭವ ಆತಲಿ
1: ಜಿತೆಬೆಲೆ ಆಯಾಂಗ್ ಬಾರ್ ಏನ್ ಚಾಸ್ ಕಮಾಲ್ ಕಾನ್ ತಂಗೆ ಸೈ ಕಾಲ್ ಕಾನ್ ಆ ಬಕನ್ ಪುಡುಗ್ನು ಹೆಸುದ್ ಹಕ್ರಾಲ್ಯಾ ಪುಡು ಬಕುನ್ ದುಇ ಖಾಡಿ ಟುಪಾನು ಚಾಲ್ಯಾರ್ ಅದಾ ಪುಡು ಕಮಾಲ್ಯಾರ್ ಕಿಂತು ಅಕ್ಕುನ್ ಬಸ್ತಾ ಪ್ರೊಡಕ್ಷನ್ ಆಮದಾನಿ ಜಹ ಮಂಚ ಕಿಚಿ ಕಿಂತು ಹೆಸುಗೆ ಮಾನ ಮಲ್ಲಾ ದಿನ ಆಗ್ಲಿ ಜನ ಹೆಸು ಗುಟಿ ಚಾ ಖಾತ್ರಾಲ್ಯಾ ಆ ಹೆಸುನ್ ತೈ ತಿಂಹಾಲ್ ಢೆಕಿನು ಹಸಾಲ್ಗ್ಯಾರ್ ಆಸ್ತಿನ ಜನ ಗುಣಗುಟಿ ರಾಚಾ ಅದೇ ಅಕ್ಕುನ್ ಹೆಸುನು ಅಕ್ಕುಂತ ಹೆಸುನು ತಿಂಹಾಲ್ನು ಗುಣ ಉಠಿ ಮಲ್ಲಾ ದಿನ ಮಾನ ತ ಬಹುತ ಮಂಚ ಕಿಚಿ ಠಿಕ್ ಆಗ್ಲಿ ಮಹಾನ್ ಕಷ್ಟೆ ದುಇ ಪುಡುಗ್ ಮನಾಲ್ಯಾ ಏಕ್ರೆ ಕಿಂತು ಆಕುನ್ ಚಾಲಿಶ ಬಸ್ತಾ ಪಚಾಸ್ ಬಸ್ತಾ ಮನಾಲಿ ಆದಾಯ ಬಹುತ ಅಧಿಕ ಮನಾಲಿ ಕಿಂತು ಹೆಸುಗೆ ಗುಣ ಮಾನ ಭಿತ್ರೆ ಸಮಾನ
0: ಮಲ್ಲಾ ದಿನ ಜೇತು ಆಕುನ್ ভিন ভিন প্রকার রাসায়নিক সার বি ব্যবহার কামচার আর এই মান্দার গুঠি ব্যবহার কামচার পরিবেশ বোধ দূষিত মানজা কিন্তু পুরখার গুঠি তেঙ্গনার যে আগলি যেতেবেলে চাষবাস নানা লিয়ার হুবাকেন প্রাকৃতিক হিসাব চাষ নানা লিয়ার আউ আদগে লাগান হাল্লু খুঁড়িতে যেতে ভল রাচা আর ই যেন হাজুধি ঠিক রাচা আর ই হাল্লু গুঠিনু গেঁড়া ঘুলি তাঙ্গে ইঞ্জো চুরিয়া আভি মানে আদান ইচালিয়ার বলি তেঙ্গনার নিমে হু বাবদে কিছু অভিজ্ঞতা আতিলিকা
1: এ যেতবেলে হ্যাঁ বুয়া সঙ্গে নুয়াখাই সমন্তা কথা তেঙালান হলে প্রায় পাদান্তা সাফার হাল্লু গুঠিনু চুরিয়া কুমনা লাগাওয়াজ কেনার পায়রি তা পুনা আড়িয়া মদাম চিদাম তারপরে পরে তিন চার বজে হাল্লুই কাদাম চুরিয়া যদি খেলা বচকার হলে আসান শুনেছি ঝুড়ি কিছু লাকিরি আর ঝুড়ি রন্ধাদাম আউ পতর পুড়া কাইগরা কামদাম আউ মহাল কাম আনু ওটা অলগা মিজাব রাজা কিন্তু আকুনা সবু জিনিস মাল্লা দিন
0: এফসরা কালি
1: এফসরা কালি
0: হ্যাঁ তা ই এফসরনা কারণা কথা যেতে বেলে তেঙ্গাল দারুনটা কথা মনে খাতরা কালি যে যেতে বেলে আড়পান্তি আম্মু হা চালিয়ার বাসি মান্ডি আম্মু আর নিম যেন তেঙ্কার যে মার্চি উলি ইদিকে সঙ্গেন সঙ্গেন কীড়া যেতে বেলে লাগাল কিরো গহলা ধারণা বাকেন হু বাকেন গীতু ভি পাড়ান বলি কিরি
1: গীতু
0: তেঙ্গা খাতরা লিয়া নি হু তেন এরকা দরকা
1: গীতু তা এন পাচি গুঠে রঙে যেন আগলি রানার এন তা পাছলি ছোটে রাছেন
0: হই
1: হেঙ্গি আগলি পাচি গুঠে আর হেঙ্গে দাদা ভেটা দাদা গুঠে আর গহলা ধারা লিখার এন ভি মাঝান রাদান আ বাকেন তাম পাড়ালের গীতু আর গীতু এতে সুন্দর লাগালে যে মুশকিল দো
0: আজি আজি
1: যদি এন কিছু যদি অর তত্ত্বন বাল্লালান বলে পাছলিন তা দাদাস এঙ্গান টিকে জাগর ঝাড়দাই দাস এ অর তত কামা বাল্লালা ডাহাড় মারা চালা বালি তেঙ্গা তেঙ্গালিয়ার কিন্তু তাকুন ট্রাক্টর মঞ্জা করা
0: হই
1: ট্রাক্টর মনে অন্যের তেঙ্গ ড্রাইভার যাহা তেঙ্গনা কথা
0: বাকেন আগলি চাষবাস নানা লিয়ার যে ভি কাকা বোবা দাদা ইবড়ার যে তির রাচার অন্ঠান আসান আম্মু হাপ্পালিয়ার আদগে অন্টা স্নেহ ভাবনা বন্ধন বোধনটা অলগা রাচা নামে সম্পর্ক বোধ হলে আকুন ই যান্ত্রিক মঞ্চাগেরা যেতেবেলে নামে এই সম্পর্ক বোধ হি ধীরে ধীরে ধীরে ধীরে পাতলা মানা কালি তা হন্যে যদি কাছে নেখর চাষবাস কে তা হলে কথা তো মাল মুজরি দিন হলে কথা মঞ্জা যে নামে এই কুণা সম্প্রদায়ের বিশেষ করে যেমন করে চাষবাস টিকি টিকি কামালিয়ার আকুন ভি ভি কামালনার পদ্মা পাটকি নুগুঠি তা নাম ভবিষ্যৎকে কথা যদি চিন্তা না নথালে নামে এই কুণা সম্প্রদায়ের একানে করি চাষ কামিকি তামে পরিবার প্রতিপোষণ নানোর আউ তামে জীবন আগলি হুয়া আঙ্গর আদিকে লাগান আর এদের এদের মানে সুবিধা সুযোগ এই চাষী ভাই গুঠিয়ার কি চিনা কথা আ কথা টিকি তেঙ্গর
1: আদুমানি না কঠা ধারনার কঠা ধারিকরা নালনার আদা তিন দিন চার দিন অন্ডা পাদ্দানো বারদান দুব চারি আনো চাষ তো দুঃখ সময় রাই আসান যাহা দুঃখ রাই আজ এন বারদান আদু সময় নো আদা সাফা ভুলনার কনার আর বারদান আদু নো আর সাফা খুশি নো রানার
0: ता

0: ଗ୍ରହଣ ଏବଂ ନେତୃତ୍ୱରେ କିଛି ବୃଦ୍ଧି ଘଟିଛି କି ବୋଲି ଆପଣ ଭାବୁଛନ୍ତି କି?
1: ଯଥେଷ୍ଟ ସଂଖ୍ୟାରେ ବୃଦ୍ଧି ଘଟିଛି ଆମର ଫିଲ୍ଡ ଲେଭେଲ ଷ୍ଟାଫ୍, ଆପଣ ଦେଖିବେ ଯଦି ଗାର୍ଡ, ଫରେଷ୍ଟର, ରେଞ୍ଜ ଅଫିସର, ସବୁ କ୍ଷେତ୍ରରେ ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ ସଂରକ୍ଷଣର ବ୍ୟବସ୍ଥା ରହିଛି ଏବଂ ମହିଳାମାନେ ମଧ୍ୟ ବହୁତ ବଢିଆ ପରଫର୍ମ କରୁଛନ୍ତି। ବହୁତ ସଂଖ୍ୟାରେ ଜଙ୍ଗଲ ବିଭାଗରେ ସେମାନେ ଯୋଗ ମଧ୍ୟ ଦଉଛନ୍ତି କାର୍ଯ୍ୟରେ। ତା ବ୍ୟତୀତ ସ୍କ୍ୱାଡରେ ମଧ୍ୟ ଅଛନ୍ତି, ଏଜ୍ ଡ୍ରାଇଭର ଜଏନ୍ କରିଛନ୍ତି, ଏଜ୍ ଲେବରର ଆମର ରୋଡ ରିପେୟାରିଂ ୱାର୍କ ହଉ କିମ୍ବା ଗ୍ରାସଲ୍ୟାଣ୍ଡ ଡେଭଲପମେଣ୍ଟ ହଉ, ମିଡୋ ଡେଭଲପମେଣ୍ଟ ହଉ, ଏନି କାଇଣ୍ଡ ଅଫ ୱାର୍କ ଜଙ୍ଗଲ ବିଭାଗ ଯୋଉଟା ଖୋଲଉଛି ସେଟା ତା ଉପରେ ନିର୍ଭରଶୀଳ ଥିବା ଯୋଉ 200-300 ଗାଁ ସବୁ ଜଙ୍ଗଲକୁ ଲାଗି ରହିଥାନ୍ତି ଏବଂ ଜଙ୍ଗଲ ବିଜେଥାନ୍ତି। ପ୍ରାୟ ଲେଡିଜ ମାନେ ଏଇସବୁ ଗାଁରୁ ଏଇ କାମ ପାଇଁ ଜଙ୍ଗଲରେ କାର୍ଯ୍ୟରତ ହୁଅନ୍ତି ଏବଂ ବର୍ଷେ ଦି ବର୍ଷ ନୁହଁ, ବହୁତ ବର୍ଷରୁ ଲେଡିଜ ମାନେ ହିଁ ଏସବୁ କାର୍ଯ୍ୟ ତୁଲେଇ ଆସୁଛନ୍ତି। ତ ଯଦି ଆମେ ଦେଖିବା ଜଙ୍ଗଲ ବିଭାଗର ୱାର୍କଫୋର୍ସ ରେ ମହିଳାମାନଙ୍କର ଅଂଶ ଅଧିକା।
0: ଆଜ୍ଞା ମ୍ୟାଡାମ, ଏଇ ମହିଳା ସଶକ୍ତିକରଣ କଥା କୁହନ୍ତୁ କିମ୍ବା ପରିବେଶ ସଂରକ୍ଷଣ କଥା କୁହନ୍ତୁ, ଏଇସବୁକୁ ଯଦି ଆମେ ଦେଖିବା ତାହେଲେ ଆପଣ ଆପଣଙ୍କ କ୍ୟାରିୟର ମଧ୍ୟରେ କୌଣସି ସଫଳ ଉଦାହରଣ ଦେଇପାରିବେ କି?
1: ସଫଳ ଉଦାହରଣ ଆମର ଦେବ୍ରିଗଡ଼ରେ ଥିବା ସଫାରି ଡ୍ରାଇଭର ମାର୍ଗାରେଟ ବାରୁ, ଯୋଉଠି ଟ୍ରାଇବାଲ ଝିଅଟେ, ସେଇଠି ଜଙ୍ଗଲକୁ ଲାଗି ରହିଥିବା ଗୋଟେ ଗାଁରେ ଜନ୍ମ।
0: ଆଜ୍ଞା,
1: ଆଜି ସିଏ ସଫାରି ଗାଡି ଚଲଉଛି ଏବଂ 2 ବର୍ଷ ହେଇଗଲାଣି, କେବେ ଆବସେଣ୍ଟ ରହିବାର ଆପଣ ଦେଖିବେନି। ସକାଳଠୁ ସନ୍ଧ୍ୟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଭିଜିଟର ମାନଙ୍କୁ ଜଙ୍ଗଲ ଫୁଲେଇବା, ଗାଡି ମାନଙ୍କର ସର୍ଭିସିଂ, ଗାଡି ମାନଙ୍କର କେୟାର ନବା, ଇଏ ସବୁ କାମ ସିଏ କରୁଛି। ସଙ୍ଗୀତା ବୋଲି ଗୋଟେ ଝିଅଟେ ଅଛି ଆମର, ସିଏ ମଧ୍ୟ ଟ୍ରାଇବାଲ ଝିଅ ଅଛି, ଜଙ୍ଗଲ ପାଖର ଗାଁ, ସିଏ ଆମର ଓଡିଶାର ପ୍ରଥମ ଇକୋ ଗାଇଡ, ସିଏ ବି ସକ୍ସେସଫୁଲି ଦିନ ସାରା ହଜାର ହଜାର ଭିଜିଟର ଆଉ ଟୁରିଷ୍ଟ ମାନଙ୍କୁ ସକ୍ସେସଫୁଲି ହ୍ୟାଣ୍ଡେଲ କରୁଛି। ସସ୍ମିତା ବୋଲି ଗୋଟେ ଝିଅଟେ ଅଛି, ସିଏ ଆମର ଦେବ୍ରିଗଡ଼ର ସୋଭେନିୟର ସପ୍ ପୁରା ପୁରି ଇଣ୍ଡିପେଣ୍ଡେଣ୍ଟଲି ସିଏ ନିଜେ ରନ୍ କରୁଛି। କେତେ ଭିଜିଟର୍ସ ଆସନ୍ତି ଗୋଟେ ଗୋଟେ ଦିନରେ ମିନିମମ 1000 ଭିଜିଟର୍ସ କୁ ସିଏ ଆଟେଣ୍ଡ କରୁଛି। ଆଉ ସୋଭେନିୟର ସପ୍ ରୁ ଏସବୁ ଯାହା ରେଭିନ୍ୟୁ ଆସୁଛି ସେସବୁ ଏମାନଙ୍କ ଭିତରେ ମାନେ ସମସ୍ତଙ୍କର ଦରମା, ସେଠି ଯୋଉ 150 ପରିବାର ଏନ୍ଗେଜ୍ ହେଇଛନ୍ତି ତାଙ୍କର ଦରମା ଏବଂ ଗାଁର ଉନ୍ନତିମୂଳକ କାମରେ ବ୍ୟବହାର କରାଯାଉଛି। ତ ଏଟା କେବଳ ସେମାନେ ନିଜର ଦରମା ପାଇଁ ନୁହଁ, ତାଙ୍କ ଗାଁର ଡେଭଲପମେଣ୍ଟ, ଗୋଟେ ସୋସିଆଲ ଡେଭଲପମେଣ୍ଟ, ଜଙ୍ଗଲର ପ୍ରୋଟେକ୍ସନ, ୱାଇଲ୍ଡ ଲାଇଫ୍ କନଜରଭେସନ, ଇଏ ସବୁ ପାଇଁ ସେମାନେ ଦିନରାତି ପରିଶ୍ରମ କରୁଛନ୍ତି। ଏମାନେ ଆମ ରାଜ୍ୟର ପ୍ରଥମ ଇକୋ ଗାଇଡ, ପ୍ରଥମ ସଫାରି ଡ୍ରାଇଭର ଏବଂ ଆମ ଦେବ୍ରିଗଡ଼ ଇକୋ ଟୁରିଜମରେ ଆପଣ ଯଦି ଦେଖିବେ 40% ରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଲେଡିଜ ଅଛନ୍ତି ଯୋଉମାନେ ଦିନ ରାତି କାମ କରୁଛନ୍ତି। ଟ୍ରାଇବାଲ ଲେଡିଜ ମାନେ ଓଡିଶାର ପ୍ରଥମ ହୋମଷ୍ଟେ ଆମେ ଝୋଟକୁସୁମରେ କଲୁ ତାକୁ ସେମାନେ ଚଲଉଛନ୍ତି। ଗୋବିନ୍ଦପୁର ବର୍ଡସ ଭିଲେଜ ଗୋଟେ କରିଛୁ ଏବଂ ଝୋଟକୁସୁମଟା ଗ୍ରୀନ ଭିଲେଜ ବୋଲି କରାହେଇଛି। ଇଏ ସବୁ ଗାଁରେ ପରିଷ୍କାର ପରିଚ୍ଛନ୍ନ ରଖିବା, ପ୍ଲାଷ୍ଟିକ ଫ୍ରି ରଖିବା, ଡଷ୍ଟବିନ୍ ସମସ୍ତେ ବ୍ୟବହାର କରିବା, ଟଏଲେଟ ପ୍ରତ୍ୟେକ ଘରେ ବ୍ୟବହାର ହବ, ଓପନ ଡିଫିକେସନ ହବ ନାହିଁ, ଇଏ ସବୁ ସେମାନେ ସିନିୟର ସିଟିଜେନ ଯୋଉମାନେ ଗାଁରେ ଅଛନ୍ତି ଏବଂ ଆମର ଆଗାମୀ ଜେନେରେସନ ଛୋଟ ଛୁଆଙ୍କୁ ମଧ୍ୟ ଆମର ଏଇ ମହିଳା ମାନେ ହିଁ ଆୱେର କରାଉଛନ୍ତି ଏବଂ ମୋଟିଭେଟ କରିକି ଇଏ ସବୁ ଗାଁ ଗୁଡାକୁ ମେଣ୍ଟେନ କରୁଛନ୍ତି। କେବଳ ଏତିକି ଉଦାହରଣ ମୁଁ ଦେଲି, ଏହା ସହିତ ବହୁତ ଗୁଡାଏ ଗାଁ ଅଛି, ଆପଣ ଦେଖିବେ ଜଙ୍ଗଲରେ ଆମର ନିଆଁ ଲାଗି ନାହିଁ ଚଳିତ ବର୍ଷ, ତାର ପୁରା କ୍ରେଡିଟ ମୁଁ ସେ ଗାଁ ମାନଙ୍କରେ ଥିବା ଲେଡିଜ ମାନଙ୍କୁ ଦେବି ଯୋଉମାନେ ମହୁଲ କଲେକ୍ସନ ପାଇଁ ଯାଆନ୍ତି କିନ୍ତୁ କେବେ ନିଆଁ ଲଗଉ ନାହାନ୍ତି, ଜଙ୍ଗଲଟାକୁ ସୁରକ୍ଷିତ ରଖିଛନ୍ତି। ତ ଯଦି ଆମେ ସକ୍ସେସ ଷ୍ଟୋରି ଦେଖିବା, ଯେତିକି ବି ଜଙ୍ଗଲ ଫରେଷ୍ଟ ରିଲେଟେଡ ସକ୍ସେସ ଷ୍ଟୋରିଜ ଆପଣ ପାଇବେ ଆମର ହୀରାକୁଦ ଏବଂ ଦେବ୍ରିଗଡ଼ ଅଞ୍ଚଳରେ, ଇଏ ସବୁରେ ମହିଳାମାନଙ୍କର ଭୂମିକା ବହୁତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ।
0: ବହୁତ ସୁନ୍ଦର, ମହିଳା ସଶକ୍ତିକରଣ ତଥା ପରିବେଶ ସଂରକ୍ଷଣ ଏସବୁ ପାଇଁ ଏଇ ମହିଳାମାନେ ନିହାତି ଭାବରେ ଗୋଟେ ଉଦାହରଣ ସାଜିଛନ୍ତି ଆମ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ବୋଲି ଆମେ ଭାବିବା। ମ୍ୟାଡାମ, ଦେବ୍ରିଗଡ଼ ଅଞ୍ଚଳର ସ୍ୱୟଂ ସହାୟକ ଗୋଷ୍ଠୀ ମାନେ ଜୀବିକା ସୃଷ୍ଟି ଏବଂ ଆୟ ବୃଦ୍ଧିରେ କିପରି ସଫଳ ହୋଇଛନ୍ତି?
1: ସେଠି ଯୋଉ ସ୍ୱୟଂ ସହାୟକ ଗୋଷ୍ଠୀ ଅଛନ୍ତି,
0: ଆଜ୍ଞା,
1: ସେମାନେ ଆକ୍ଚୁଆଲି ଆମର ଇକୋ ଡେଭଲପମେଣ୍ଟ କମିଟି ଯୋଉ ଅଛି, ଜଙ୍ଗଲ ସୁରକ୍ଷା ରଖିବା ପାଇଁ ଯୋଉ ସବୁ କମିଟି କରାହେଇଛି ପ୍ରତ୍ୟେକ ଗାଁରେ, ସେସବୁ କମିଟିର ମେମ୍ବର ମଧ୍ୟ ଏବଂ ସେମାନେ ଜଙ୍ଗଲରେ ବିଭିନ୍ନ ଉପାୟରେ କାର୍ଯ୍ୟରତ ଅଛନ୍ତି। କିଛି ଲୋକ ଇକୋ ଟୁରିଜମରେ କାମ କରୁଛନ୍ତି, କିଛି ମହିଳା ଆମର ডেভেলপমেন্টাল ওয়ার্কস যাহা হচ্ছে কনস্ট্রকশন কাম হোক, রোড রিপেয়ার কাম হোক, গ্রাসল্যান্ড ডেভেলপমেন্ট, মিডো ডেভেলপমেন্ট, ইয়ে সব কামরে কার্যরত অছন্তি। হোমস্টে রে মধ্যে 100% মহিলা মানে হি চলাউছন্তি। এবং জঙ্গলরু জাড়াণী কাঠ যে কলেকশন করুছন্তি, যেহেতু সেটা প্রোটেক্টেড এরিয়া, তাকু সেমানে নিজর ব্যবহার পাই রখুছন্তি। এবং জঙ্গল উপরে নির্ভরশীল যেহেতু রহুছন্তি, জঙ্গলটাকে প্রোটেকশন মধ্যে দৌছন্তি। যদি আমি দেখিবা এসব মহিলা মানে তাঙ্ক পরিবারর বহুত গুড়ায় মেজর পার্সেন্টেজ সেমানে একুটিয়া আর্নিং মেম্বার, আর সেই মানঙ্কর আয় বৃদ্ধি কমপ্লিটলি জঙ্গল উপরে নির্ভরশীল রয়েছে। তাঙ্কর লাইফস্টাইল, তাঙ্কর ছুয়া মানঙ্কর এডুকেশন, তাঙ্কর পরিবার লোকঙ্কর হেলথ, ইয়ে সবুর খরচ সেমানে এই জঙ্গলরু যো আয় পাউছন্তি প্রত্যেক মাস, সেইথিরে হি সেমানে তুলাউছন।
0: ম্যাডাম, দেব্রিগড় ইকো ট্যুরিজম বিষয়ে আপনার কিছু সময় আগে কহুলে, ইকো ট্যুরিজম মডেল স্থানীয় মহিলা সামাজিক এবং আর্থিক সশক্তিকরণে কিপর সহায়ক হয়েছে?
1: আর্থিক সশক্তিকরণ যথেষ্ট ভাবে সাহায্য করে পারিছি, কিনা আমার এবে গত বর্ষ 6 কোটি রেভিনিউ আসলে, এবং এন্টায়ার রেভিনিউ গাঁ লোক হি ব্যাক করিকি যায়, সেমানকর ওয়েজেস আকারে এবং আমার ইনফ্রাস্ট্রাকচার মেন্টেনেন্স বাবদরে, এবং তাঙ্কর ট্রেনিং পাই সরকার মু 20% পিসিসি ওয়াইল্ড লাইফ কর ফান্ড কু যায়, যোথিরে সেমানকু ট্রেনিং ক্যাপাসিটি বিল্ডিং আমি করু। এবং আমার দেব্রিগড় রে ইকো ট্যুরিজম রে স্পেসিফিক্যালি বর্তমান 40% রু উর্ধ লেডিজ মানে এনগেজ অছন্তি বিভিন্ন কার্যরে, অ্যাজ ইকো গাইড কাম করছন্তি, ড্রাইভার হিসাবরে কাম করছন্তি, হোমস্টেটা কমপ্লিটলি ট্রাইবাল লেডিজ মানে হি চলাউছন্তি, এবং এহা ব্যতীত ম্যানেজেরিয়াল পোস্ট মধ্যে সেমানে হ্যান্ডেল করুছন্তি। আমার ম্যানেজমেন্ট কমিটির মেম্বার্স হিসাবরে মধ্যে সেমানে কার্যরত অছন্তি, এবং সবু কার্যরে আমার মহিলা মানঙ্কর যোগদান দেব্রিগড় ইকো ট্যুরিজম রে রয়েছে। যদি আমি দেখিবা সবুঠু অধিকা সংখ্যার মহিলা ক্যালকুলেট করিবা, যদি আমার পাখাপাখি অঞ্চল তুলনায় সবুঠু অধিকা সংখ্যার মহিলা দেব্রিগড় ইকো ট্যুরিজম রে কার্যরত অছন্তি। এবং আমার ইকো ট্যুরিজম র সবু সকসেস স্টোরি রে আপনি যদি দেখিবে, মহিলা মানঙ্কর ভূমিকা বহুত গুরুত্বপূর্ণ রয়েছে, তাঙ্ক যোগু হি সকসেস হই পাই।
0: পরিশেষে আমার শেষ প্রশ্ন রহব, আগামী দিনের দেব্রিগড় কু কেন্দ্র করে মহিলা সশক্তিকরণ এবং সমুদায় ভিত্তিক বন সংরক্ষণ কু আহরি মজবুত করিবা পাই আগকু কোন সব যোজনা রয়েছে?
1: বর্তমান আমার 150 পাখাপাখি পরিবার দেব্রিগড়ে ডাইরেক্টলি এনগেজ অছন্তি বিভিন্ন কার্যরে, এবং সেথিরু 40% আমার মহিলা মানে কার্য করুছন্তি। এবে আমি দেব্রিগড়ে বহুত কিছু নুয়া ইনফ্রাস্ট্রাকচার এবং লাইভলিহুড অপশন ক্রিয়েট করিছু। মাসে দুই মাস ভিতরে আমি আহুরি 50 রু 100টি পরিবার কু এনগেজ করিবা পাই চেষ্টা মধ্যে আরম্ভ করি দেইছু। তো তা পাই আমি যেতেবেলে অধিকা সংখ্যার পরিবার যোগদান করিবে, আমার এম্বিশন অছি আমি জঙ্গল উপরে নির্ভরশীল থিবা মহিলা মানঙ্কু হি যথেষ্ট সংখ্যার এমপ্লয় করিবু, সো দ্যাট সেমানে ইন রিটার্ন জঙ্গলটাকু প্রোটেকশন দেবে, এবং অ্যাজ এম্বাসাডর সেমানে কেমতি হীরাকুদ জলভণ্ডার এবং দেব্রিগড় অভয়ারণ্যকু সুরক্ষিত রাখিছন্তি সে বাবদরে অন্য মানঙ্কু মধ্য সেমানে সচেত করাই পারিবে। সেইপাই আমার যাহা এক্সিস্টিং আজি পর্যন্ত তো মহিলা মানে হি তাকু ম্যানেজ করুথিলে, যো নুয়া ইনফ্রাস্ট্রাকচার সবু আমি তৈরি করিছু তাকু মধ্য যথেষ্ট সংখ্যার কেমতি মহিলা এমপ্লয়েড হবে, এবং দেব্রিগড়ের প্রোটেকশন আর কনজারভেশন কামরে সেমানে অন্য মানুষ মোটিভেট করিবে, এবং বন্যপ্রাণী সুরক্ষা, পরিবেশ সুরক্ষা এবং জঙ্গলকু সুরক্ষিত রাখিবা পাই সেমানে অ্যাম্বাসাডর হিসাবরে আগামী বর্ষরে সবুদিন পাই কাম করিবে, তা পাই আমি চেষ্টা করুছু।
0: নারী সশক্তিকরণ এবং পরিবেশ সংরক্ষণ এই দুইটি ক্ষেত্র পরস্পর সহ নিবিড় ভাবে জড়িত। গত 12 বর্ষ মধ্যে বন বিভাগের বিভিন্ন পদক্ষেপ মাধ্যমে মহিলা মানে কেবল আর্থিক ভাবে সশক্ত হয়ে না, বরং বন এবং বন্যপ্রাণী সংরক্ষণর অংশীদার মধ্যে হয়েছে। দেব্রিগড় ভি অঞ্চলরে সমুদায়ের সক্রিয় অংশগ্রহণ এর উৎকৃষ্ট উদাহরণ। আশা করুছু আগামী দিনরে মধ্যে এই প্রয়াস জারি রহিব এবং নারী সশক্তিকরণ সহিত পরিবেশ সুরক্ষার লক্ষ্য আহরি সুদৃঢ় হব। আজির এই আলোচনা কার্যক্রমক আপনার বহুমূল্য সময় দিয়ে ম্যাডাম আপনার অনেক অনেক ধন্যবাদ। ম্যাডাম নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী সম্বলপুর আমার পরবর্তী কার্যক্রম সন্দেশ টু সোলজার্স রিলে করব কিছু সময়ের মধ্যে আকাশবাণী দিল্লি কেন্দ্র রূপ।